0: ওটা অধ্যক্ষজিউ নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে ছ টোলতির সব ঠিকঠাক?
0: খৈ কি ভনু ওটা অধ্যক্ষজিউ, পল্লো টুলমা জবরদস্তি ভয় ভনের টোল বিকাশমা খবর আয়ো, প্রভাবিত মহিলা প্রহরীকোমা জানছু ভন্দেছন, কেটালে ঝুটো আরোপ হো ভন্ছ, উসলে ছলফল গরি ঘটনা টুঙ্গাই দিনু পর্যো ভনের নিবেদন দিয়েছো ছ। তপাই ন্যায়িক সমিতিকো সদস্য পনি ভয়কোলে লিন আয়েকো মত।
1: ল তেস্তো বিষয়মা আমিলে কি ছলফল গর্নে, জবরদস্তিকরণী জস্তো আরোপমা ছলফল গর্ন, মিলাপত্র গর্ন আমিলে মিলদৈন, ত্যো আমরো ক্ষেত্র অধিকার ভিতরেই পর্দৈন। ক্ষেত্র অধিকার মেচিয়ে কাম গরিও ভনে ত ভোলি আমি নাই পড়ছ হই ফেরি।
0: টোল ছিমিকো কুরা কিন লম্ব্যাউনু, হামিলে মিলাউনু হুদৈন?
1: অহ হুদৈ হুদৈন, এস্তো ঘটনা আমিলে মিলাউন থালে ভনি অপরাধ ঝন বড়ন সক্ছ, এস্তা কুরা থা পাউনা সাথ প্রহরীলাই জানকারি গরাউনু পর্ছ, তর প্রভাবিত ব্যক্তিকো পরিচয় ভনে গোপ্য নাই রাখনু পর্ছ। জবরদস্তিকরণী জস্তা অপরাধমা মেলমিলাপ হইন উজুরি গরৌ, সুরক্ষিত সমাজকো নির্মাণ গরৌ। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
2: সিকল সেল রোগ সম্বন্ধী জানকারীমূলক অভিমুখীকরণ তথা রক্ত পরীক্ষণ বারে অত্যন্ত জরুরি সূচনা।
3: বিশেষ করে থারু সমুদায় দেখিলে সিকল সেল বিরামীকে খোঁজি পহিচানকা লাগি তিলুত্তমা নগরপালিকাকে আজ উড়া নম্বর ১৩ র ভোলি উড়া নম্বর ১৭ মা অভিমুখীকরণ তথা রক্ত পরীক্ষণ কার্যক্রম রাখেকোলে থারু সমুদায়কা সম্পূর্ণ মহানুভাবহরুলাই উপস্থিতিকা লাগি হার্দিক অনুরোধ গর্দছৌ।
2: সময় বিহান ১০ বজে দেখি।
3: অনুরোধক তিলুত্তমা নগরপালিকা নগর কার্যপালিকাকো কার্যালয় কুঞ্জলাপুর রূপন্দেহী।
4: ধূম্রপানকা কারণ আজ মালাই ফোক্সোকো ক্যান্সার ভাইকো ছ, এই গলতিকা কারণ কেহি দিনমা মেরো জীবন সমাপ্ত হুনে ছ।
5: তেহি ধূমপানকা কারণ মেরো পহিলো বচ্চা অপাঙ্গ জন্মিয়ো, দোস্রো বচ্চা পনি জোগাউন সকিন।
6: মালাই মুখ র ঘাটিকো ক্যান্সার ছ, বাঁচের পনি ম মরে তুল্য ভয়ে, ম অলিকতি পনি হিঁড়ন সক্তিন, শ্বাস প্রশ্বাসমাই সমস্যা দেখিয়ো।
7: ধূমপান গর্ন ছোড়ৌ, স্বস্থ জীবন বাঁচৌ।
2: নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
8: সৌজি কিউআর ভয়ে
9: ভগ্নস মেসেজ আয়োজন ঘরি এসএমএস।